0: অরুণাচল স্বাস্থ্য শিশু মিলাদি বা জায়জে মোখরে পদ্মশ্রী মুফতখর সাখ ও আখরি নফাসে খুদরাদার তারিখে পঞ্জুমে অক্টোবর সালে 1905 মিলাদি কশিদ মা বে ইন মিল্লি গেরাইয়ে আজিম হিন্দ সালাম মি কুনিম
1: ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
0: নহুমে উত সাল রুজে দর গুজস্তে ত্রিলোকীনাথ চক্রবর্তীস্ত উদার সালে 1889 মিলাদি দর মাইমন সিং কে আকনু দর বাংলাদেশ খরর দৌরদ বেদুনিয়া ওমাদ উদার সিন্নে মহাজ 7 সাল গিয়াস বে মুবারজে আজাদি হিন্দ ফেবস্তে ও উজবে অঞ্জুমনি বেনামে ঢাকা অনুশীলন সমিতি গার্দিদ ও আউলিন বার বারাইয়ে ফাআলিয়ত হাই ইনকালাবিয়াস দর সালে 1908 মিলাদি দস্তগীর শোদে ও দর নতিজয়ন ও নতাওয়ানিস্ত কে ফরাগিরি তহসিল তসরা বে তকমিল বেরসোনাত ও বে ইল্লতে মোশারকত ফাআলাস দর ফাআলিয়ত হাই ইনকালাবি বার দিগর দর সালে 1914 মিলাদি দর কলকাতা দস্তগীর শুদ ও দর খাজিয়ে বারি সাল বে জজায়রে আন্দামান ফরস্তাদ শুদ ত্রিলোকীনাথ বাদ আজ সেপরি শুদন মুদত মোজাজাতস বে কলকাতা বারগাসে দর জাই কে ও মাসুলিয়ত দরসগাহ মিল্লি র বে ওহদে গ্রেফত ও দর সালে 1927 মিলাদি বার দিগর দস্তগীর শুদে ও বে জিন্দান দর বারমে আন্দাখত শুদ দর জাই কে ও এক সাল বে সর বর্দে ও বাদ আজ রাহাইয়াস আজ জিন্দান বে আর্তিশ জমহুরি খাহ হিন্দুস্তান ফায়বাস্ত ও দর ইজলাস কুংরে লাহোর দর সালে 1929 শিরকত নমুদ ও বার দিগর বারাই মুদত হশ সাল আজ সালে 1930 এল 1938 মিলাদি দর জিন্দান বেসার বর্দে ও বাদ আজ রেহাইয়াস আজ জিন্দান দর নহজত হিন্দ র থর্ক বেগুই সালে 1942 মিলাদি শিরকত নমুদে ও জিন্দানি নমুদে শুদ আগরচে ও দর সালে 1946 মিলাদি আজ জিন্দান রহা সাখত শুদ